0: পরাধে সিলাই, সাড়ে ফারক সাদে সমা দাজু বাবা দাজু ভাই, সঙ্গে বক্স কোলা নালা সঙ্গে বক্স মন, সঙ্গে লাগছ পড়কিয়েকো আপনি রান বন, সুন্তলা রা আর ফুলছ আপলিচি ফুলছ, মানে ফুলছ প্রাকৃতিক রূপ স্বয়ং ফুলছ। ধন্যবাদ।
1: কস্তো মিঠো কবিতা বাচন করে শুনাই সকনু ভাইকো ছ আমলাই পূজঙ্কা জিলে। অনি তবাইলাই কবিতা বাচন সঙ্গসঙ্গে পড়াই সঙ্গসঙ্গে অজ কি কি গর্নু মন পর্ছ নি? নাচ্ন নি মন পর্ছ। রিসেন্টলি তবাই কইলে নাচ্নু ভাইকো থিয়ো নি পছিল্লো সময়ে?
0: সরস্বতী
1: পূজাকো বেলামা চাই নাচ্ন ভাইকো। অনি ইয়ো তিজকো বেলামা চাই নাচ্নে কি ননাচ্নে? নাচ্নে। তবাইলে তিজ চাই কসরি মনাউদাই আউনু ভাইকো ছ নি অইলে সম্ম?
0: মামা ঘর ঘর দরকার নাচের।
1: ও মামা ঘর জানে দরখানে। অনি ইয়ো পারি চাই জানে কি নজানে?
0: মামা ঘর মনাউনু হুন্ন?
1: মনাউনু হুন্দৈন, তেই ভার নজানে। বুড়ো মামা ঘর আছে ভনেছি? বুড়ো পনি হুনুহুন্ছ, ভর্খরকো পনি হুনুহুন্ছ, মামা ঘর চাই ধেরৈ ছ তপাইকো?
0: হাজার।
1: অনি কা হো নি তপাইকো মামা ঘর?
0: মেরো কেরি ঢকলকুনা।
1: ঢকলকুনা? ঢকলকুনা মা চাই কি ছ নি? নামে ঢকল রাখদেখো হো, থাহা ছৈন তপাইলাই? ল ঠিকই ছ, ইয়ো রমাইলো কুরাকানি সঙ্গসঙ্গে যাদা যাদা হাম্রো শ্রোতা সাথীলাই কি ভন্ন চাহনুহুন্ছ?
0: বাবা বাবা ঔষীকো ধেরৈ ধেরৈ শুভকামনা অনি হ্যাপি টিজ। থ্যাংক ইউ।
2: Hello, good evening everyone. My name is Sonia Magar. Today I am going to speak about my school. My school is a place where I learn new things every day. It has kind and helpful teachers who guide us in our studies and good behavior. My school has classroom, a library, a playground and other many facilities. I enjoy studying and playing with my friends at school. I'm proud of my school because it helps to become a better and more responsible person. Thank you.
1: Hajur Sunim ji hununthyo ra waha le chai school ko bare ma my school bhanera sunai saknu bhayeko cha. Ani tapai chai kati kaksha bata hununcha Sunim ji?
2: 5B.
1: 5B bata. Ani tapai ko padhai kasto hudai cha?
2: Ramro.
1: Ramro hudai cha. Tapai ko ghar chai kaha ho ni?
2: Thangdi.
1: Thangdi. Tapai Thangdi bata school samma aune jane chai kasari garnu huncha?
2: बसबाट
1: है। अनि बिहानको समयमा चाहिँ कति बेला रेडी भएर स्कुल आउनुहुन्छ नि?
2: 8 बजे।
1: 8 बजे रेडी हुनुपर्छ। अनि बेलुकी कति बेला घर पुग्नुहुन्छ?
2: 4:50।
1: अनि अब स्कुलको बारेमा सुनाइरहँदा चाहिँ मलाई सबै साथीहरूसँग सोध्नु मन लाग्यो कि सूर्योदय इङ्ग्लिस बोर्डिङ स्कुलमा चाहिँ के के कुराको फेसिलिटी छ नि?
2: साइन्स ल्याब, कम्प्युटर ल्याब, आइसिटी हल, नर्स रुम, लाइब्रेरी रुम, क्लासरुम।
1: अरू साथीहरूलाई पनि अब के के फेसिलिटी छ त ल सुनाइदिनुहोस् न त हाम्रो श्रोता साथी।
0: ग्राम फेसिलिटी, गेम्स, फुटबल, डान्स क्लास,
3: क्यान्टिन, नर्स रुम, हट
4: अफिस,
3: स्टाफ रुम,
4: हट
3: अकाउन्ट सेक्सन,
4: क्यान्टिन।
1: साथीहरूले पनि मिलेर सबैजनाले चाहिँ सूर्योदय इङ्ग्लिस बोर्डिङ स्कुलको चाहिँ हामीलाई फेसिलिटीहरू पनि सुनाइसक्नु भएको छ। अब भने जाँदा जाँदै हाम्रो सोनिमजीले हाम्रो श्रोता साथीलाई चाहिँ के मेसेज दिन चाहनुहुन्छ?
2: थ्याङ्क यू भेरी मच। मैले रेडियो प्रोग्राममा जानेको कुरा राखेँ, तपाईँहरू पनि आफ्नो टाइम खुलेर राख्नु होला, राम्रोसँग पढ्नु होला। थ्याङ्क यू।
5: नमस्कार, मेरो नाम पियुष कुमार हो। म सूर्योदय इङ्ग्लिस बोर्डिङमा पढ्छु। म कक्षा 5-6 हो। आज म हाम्रो श्रोता साथीहरूलाई एउटा गीत सुनाउन गइरहेको छु। कस्तो लाग्छ? ध्यान दिएर सुन्नु होला है।